কাহিনী পড়ি আপুনি নিশ্চয় ভাল পায়, উপন্যাস বা গল্পর প্রতি আপনার নিশ্চয় আগ্রহ আছে। বিবিধ ভারতী গুৱাহাটীয়ে আপনার বাবে লৈ আহিছে উপন্যাস পাঠর এটি মনোরম অনুষ্ঠান। প্রতি পুৱা 9 বজাত এতিয়াৰ পৰা শুনিবলৈ পাব ধারাবাহিক উপন্যাস পাঠর অনুষ্ঠান। ধারাবাহিক উপন্যাস পাঠ বিবিধ ভারতী গুৱাহাটীত প্রতি পুৱা 9 বজাত FM এণ্ডৰ 100.8 MHz।

0: সুস্থ হয়ে থাকক, সজাগ হয়ে থাকক। এপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত এপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ, শিশুর পৰা জ্যেষ্ঠ নাগরিক সকলরে বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
1: বুকিংৰ বাবে আজি ফোন কৰক 9957568450-ত।
2: এপোলো এক্সেল কেয়ার হসপিটাল, পশ্চিম বড়াগাঁও, গুৱাহাটী। সুস্থ জীবনের বিশ্বস্ত লগৰী।
3: অনুষ্ঠানৰ শেষত শুনোৱা হওক দ্বিজেন কোঁৱৰৰ কণ্ঠৰেটি গীত, গীতিকাৰ দ্বিজেন্দ্ৰ মোহন শৰ্মা, প্ৰযোজনা মোহনলাল ব্ৰহ্মৰ।

0: আসলে ভাবিছিল যে কোনে আজি সাক্ষাৎকার লব আর কার সাক্ষাৎকার লব, কারণ দুয়োগৰাকী হৈছে ইন্দ্রজিৎ দাস, অবশ্যই মই ইন্দ্রজিৎ দাস, আনগৰাকী হৈছে ডাক্তর ইন্দ্রজিৎ দাস। আপনার আমার স্টুডিওলে আদরণি জানাইছো।
1: ধন্যবাদ।
0: আমি ডাক্তর ইন্দ্রজিৎ দাসের সঙ্গে কথা পাতিম রোগত আক্রান্ত হওয়ার পূর্বে রোগ চিনাক্তকরণের কি প্রয়োজন আছে, থাইরয়েডত আক্রান্ত হওয়ার সম্পর্কে আমি উচ্চ রক্তচাপের বিষয়ে জানিবলৈ চেষ্টা করিম, ইয়াক কিয় সাইলেন্ট কিলার বলে কোৱা হয়, বিভিন্ন ধরনের রোগত আক্রান্ত হওয়ার লগতে আমার যে জীবনশৈলী, আমি এই জীবনশৈলীক আমি কিদরে শুধরণি করব লাগে, এই সকলখিনি কথা আসলতে আমি বিশেষভাবে আজি এই অনুষ্ঠানটিত পাতিম। শ্রোতাসকল, আমি 9:30 বজাৰ পৰা আমি এই বার্তালাপ আরম্ভ করিম। তার পূর্বে আপনার জানাব বিচাৰিছো যে আকাশবাণী গুৱাহাটীত অসমীয়া, চাহ জনগোষ্ঠীয় ভাষা, বড়ো, কার্বি আর নেপালী ভাষার বাবে অংশকালীন ভিত্তিত প্রয়োজন হওয়া ঘোষক ঘোষিকার লিখিত পরীক্ষা অহা 31 মে দেওবারে দিনের 10 বজাত কটন বিশ্ববিদ্যালয়ের নিউ একাডেমিক বিল্ডিংত অনুষ্ঠিত হব। তার বাবে পুৱা 9 বজাত আপনার কটন বিশ্ববিদ্যালয়ের নিউ একাডেমিক ব্লকত উপস্থিত হব লাগিব। কটন বিশ্ববিদ্যালয়ের যেটো মূল প্রশাসনিক ভবন, তার কাষেৰে যদি আপনি মূল প্রবেশদ্বারে সোমায় তেতিয়াহলে তার আছে সূর্য কুমার ভূঁয়া লাইব্রেরি, এসকে ভূঁয়া লাইব্রেরি। এই লাইব্রেরির কাষতে এটা নতুনকৈ শৈক্ষিক ব্লক এটা আরম্ভ করা হয়েছে, তার তাত আমি এই পরীক্ষা আয়োজন করছো। গতি আপনার সকলে আহিব। ইতিমধ্যে আপনার ইমেইল যোগে আপনার প্রবেশ পত্র প্রেরণ করা হয়েছে, কিন্তু বহুতরে হয়তো ইমেইল আইডি অসুবিধা হব, কারোবার ইমেইল ইনবক্স ফুল হয়ে থাকে, তাত আর নতুন করে ইমেইল না যায়, ফেইল হয়ে যায়। গতি এই সকলখিনি কথার বাবে আপনার জানাও, যদি কিবা কারণত আপনাদের 25 তারিখের ভিতর যদি আপনাদের এই ইমেইল না পায়, হলে আমার কার্যালয়ে আহি আমার সমন্বয় শাখার সঙ্গে যোগাযোগ করব। আমার কার্যালয়ের এগারী সহায়কারী রত্না তেখেতক আপনাদের লগ করব, তেখেতক লগ করে আপনাদের আপনার প্রবেশ পত্র লোব পারিব, যদিহে 25 তারিখলৈকে আপনাদের ইমেইলত আপনার প্রবেশ পত্র না পায়। গতি 25 তারিখলৈ অপেক্ষা করক, 26-27 আপনাদের দুদিন আহি লোব পারিব। এনেকা নহয় যে 25 তারিখে পুয়ারপরে আপনাদের আহি প্রবেশ পত্র বিচারিব, কি জানি আপনার 25 তারিখে আপনি পায় ইমেইল। গতি অপেক্ষা করক 25 তারিখলৈ। শ্রোতাসকল, ইতিমধ্যে বঙ্কিম চন্দ্র দাস লাচিত নগর রঙিয়া তিনিআলিরপরা আমার সঙ্গে সংযুক্ত হয়েছে, সকল অনাতার কর্মকর্তালৈ তেখেতে শুভেচ্ছা জানায় আমার সঙ্গে সংযুক্ত হয়েছে। আমি অনুষ্ঠানের মাজলৈ আগবাড়িম। আর একটি ঘোষণা আছে, এই ঘোষণাটি আপনার জানাব বিচারিছো, কিন্তু পুনের কৈছো যে আপনার যিসকলে আবেদন করেছে লিখিত পরীক্ষা আকাশবাণীর অংশকালীন ঘোষক ঘোষিকার বাবে ইতিমধ্যে আমি কৈছো, সেয়া অনুষ্ঠিত হব কটন বিশ্ববিদ্যালয়ের নিউ একাডেমিক ব্লকত। আর এটি ঘোষণা আছে, বিশেষ লোক আদালত সমাধান সমারোহ সম্পর্কে মহামান্য উচ্চতম ন্যায়ালয়ত বিচারাধীন গোচরসমূহ ক্ষিপ্র আর ফলপ্রসূ সমাধানের বাবে সমাধান সমারোহ শীর্ষক বিশেষ লোক আদালতের আয়োজন করা হয়েছে। 21, 22 আর 23 আগস্ট অনুষ্ঠিত হবলগিয়া এই লোক আদালতত অংশ লবলে ইচ্ছুক গোচরিয়া পক্ষসমূহক সংশ্লিষ্ট জেলা আইন সেবা প্রাধিকরণের কার্যালয় অথবা অসম রাজ্যিক আইন সেবা প্রাধিকরণের কার্যালয় যোগাযোগ করবলে অনুরোধ করা হয়েছে। এটা 9:30 বজাৰ পৰা 1 ঘণ্টা সময় আমি কথা পাতিম বিশেষকৈ প্রিভেন্টিভ মেডিসিন, প্রিভেন্টিভ হেলথ চেক আপ, এই সম্পর্কে আপনার সঙ্গে আমি আপনার যিখিনি চিন্তা সেইখিনিও আমাক অবগত করব, কারণ আমি ফেসবুক পেজত পোনপটিয়াকৈ প্রচার করছো, তাত আপনাদের নিজের মন্তব্য লিখবলৈ সুবিধা পাব। আর ইতিমধ্যে আমার ফোন লাইন খুলি দিয়া আছে, আমি নিয়ন্ত্রণ কক্ষের পর জানিব বিচারিছো, যে দুটা ফোন নম্বর দিছে আমাক যদি লিখিতভাবে দিয়ে দিয়ে তেতিয়া আমি ঘোষণা করে দিম, আর আপনাদের পোনপটিয়াকৈ চিকিৎসকগৰাকীৰ সৈতে কথা পাতিব পাৰিব আপনার সেই বিশেষ সমস্যা সম্পর্কে। এইটো কথা নহয় যে আজি যিটো বিষয় আমি কথা পতা নাই সেই বিষয়ত আপনার প্রশ্ন যদি নকরে তেতিয়াহলে ভাল হব। অ্যাপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেক আপ প্যাকেজ, এই সম্পর্কে আমি বিতংকৈ কথা পাতিম বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস আর বিশ্ব থাইরয়েড দিবসের সঙ্গে সংগতি রাখি। ডক্টর ইন্দ্রজিৎ দাসের সঙ্গে আমি কথা পাতিম, উদ্দীপ্ত শর্মা, মামু মাইনা রশ্মিরেখা, দাদা ছেত্রী, উৎপলা শইকীয়া, সোণালী জয়ন্তী নগর যোরহাটের আপনার সংযুক্ত হয়েছে, আর শ্রোতা সংযুক্ত হব, সেই কারণে আমি কিছু সময় ললো। এতিয়া আমি পোনে পোনে কথা পাতিবলৈ আগবাড়িব বিচাৰিছো। আমি ডক্টর ইন্দ্রজিৎ দাসের ওচৰলৈ আহিছো যে আমি বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস আর বিশ্ব থাইরয়েড দিবস ইয়ার সঙ্গে সংগতি রাখি আসলে আমি অনুষ্ঠানে প্রচার করছো। বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস আর বিশ্ব থাইরয়েড দিবস

0: An order issued by the Land and Development Office under the Housing and Urban Affairs Ministry yesterday stated that the land is essential to fulfill urgent institutional needs, governance, infrastructure, and public interest project. It said the premises located in a highly sensitive and strategic area of Delhi is critically required for the strengthening and securing of defense infrastructure and other vital public security purposes. It further stated that possession shall be taken in accordance with law in the event of non-compliance. Petroleum and Natural Gas Minister Hardeep Singh Puri today informed that Oil India Limited has successfully unlocked a new gas-bearing pay zone in the Dandewala field in Rajasthan. In a social media post, Mr. Puri said that the flow of natural gas for the first time from the shallower Shanu formation at nearly 25,000 standard cubic meters per day marks a significant achievement. Commerce and Industry Minister Piyush Goyal today said India continues to witness strong economic fundamentals and robust export growth amid global turbulence. He said the pace of export growth recorded in April has continued into May, reflecting the resilience of the Indian economy amid global adversities. Briefing media in New Delhi, Mr. Goyal highlighted that government has absorbed the burden of elevated fertilizer prices to protect farmers from rising input costs. The Ayushman Bharat scheme will start in West Bengal from July this year. Chief Minister Shubhendu Adhikari today announced it in Kolkata after a virtual meeting with Union Health Minister J.P. Nadda. The existing beneficiaries under the state health scheme, Swasthya Sathi, will be incorporated into the Ayushman Bharat scheme. The Memorandum of Understanding in connection with the Ayushman Bharat Arogya Mandir will be signed in June in New Delhi. In wrestling, Indian grapplers Suraj Vashisht and Sagar Singh advanced to the finals of the men's Greco-Roman categories at the Asian Under-23 Wrestling Championships in Da Nang in Vietnam today, assuring India of at least two silver medals. In the 60kg category, Suraj Vashisht edged past Kyrgyzstan's Nuristan to book his place in the final. And that is the end of this news bulletin.
1: Ea Akahbani. Batrikhoti studio moi Borokha Horma, etiar Prothan Batrikhumuhul. Sorkari Sakuri, Zanaharhano, Zibon Haran Unoto, and Kugom Kora Guru Puna Mike Kundi, Unobi Harujka Nela Prothaman Dinarno Mudi Prokakurise. America's Jukrashtra Bidesh Mantri Marco Rubio aji dupuria 4 diniya bharat bhraman kisiri notun dinit uposthit hoy solita borsho july mahor pora paschim bangor ayushman bharat asoni arambho kora hobo IPL cricket protijogitat aji lakhnau super giants punjab kings er biruddhe abhijan hobo aro malla juja bhartiya grappler suraj vashisht aru sagar singh aji vietnam er da nang er onushito 23 bochor onurdhwa asian marojit protijogita পুরুষের গ্রেকো রোমান শাখার ফাইনালে প্রবেশ করেছে। এটা শুনক বিতং বাতৰি। সরকারী চাকরি জনসাধারণের জীবন ধারণ উন্নত আর সুগম করার গুরুত্বপূর্ণ মাধ্যম বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয় প্রকাশ করেছে। ভিডিও কনফারেন্সিং ব্যবস্থার 79 রোজগার মেলাত ভাষণ দিয়ে প্রধানমন্ত্রীগী আজি এইদরে মন্তব্য করে। কয় যে রাষ্ট্রই কর্মযোগী সকলের প্রতি আস্থা প্রকাশ করেছে আর এটা নিষ্ঠা আচরণ তথা দৈনন্দিন কাম কাজে এই আস্থার প্রতি সম্মান প্রদর্শন করা দায়িত্ব। কেন্দ্রীয় পথ পরিবহন মন্ত্রী নীতিন গাডকারী আজি নাগপুরের 79 রোজগার মেলাত নতুন নিযুক্তি লাভ করা সকলক নিযুক্তিপত্র প্রদান করে। নাগপুরের রাষ্ট্রীয় অগ্নি নির্বাপক বাহিনী অর্থাৎ NFSC কলেজত এই কার্যসূচী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানত ভাষণ প্রদান করে শ্রী গাডকারী কেন্দ্রীয় সরকারের সেবা যোগদান করা নতুনক নিযুক্তি পাওয়া সকলক দেশের বিভিন্ন প্রান্তত সেবা আগবার সময়ত উপর ন্যস্ত থাকা দায়িত্ব সমূহ সুচারুরূপে পালন করবলে আহ্বান জানায়। আমেরিকা যুক্তরাষ্ট্রের বিদেশ মন্ত্রী মার্কো রুবিও আজি দুপুরিয়া 4-দিনিয়া ভারত ভ্রমণ সূচীর নতুন দিল্লীত উপস্থিত হয়। ভ্রমণকালত শ্রী রুবিও 26 মে'ৰ পৰা নতুন দিল্লীত হবলগীয়া কোয়াড রাষ্ট্রগোষ্ঠীর বিদেশ মন্ত্রীসকলের বৈঠকত অংশগ্রহণ করব। অভ্যাগত বিদেশ মন্ত্রীগিয়ে আজি সেবাতীর্থত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীক সাক্ষাৎ করব। শ্রী রুবিও কাইলৈ বিদেশ মন্ত্রী ড এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকত মিলিত হওয়ার কথা। প্রধানমন্ত্রী কার্যালয়ে সামাজিক মাধ্যমের এক পোস্টযোগে সচিব রুবিও প্রধানমন্ত্রী মোদীক